ওইকালগমা এমা পিতিটাও হতল আত্মমা তাই মা টিকি গে গামে কিছু টুই নাতে আমাকে আটুগে মিটি ইল আত্ম কুলুগা আনিকুটামা নামামেলা ওইঙ্গাটা মিটি মে আটাক্কম তাপালে আটুই না হচ্ছে কে কলসুঙে ওলং ওসিমাঙ্গিটুই নিগনিয়াত্তাঙা কলসুকুলু চা কাঙান অর্থগুই আটুই না হচ্ছে কে নিগনিয়াত্তাঙে তাই মালো টাকুন্নাল কাটালা সিমলে কানিকুটা গাইলা নোয়া আনিকুটাগে তুই নালাম সিমাগাক্ক তাই মা আছি না থাকো খালুঙে নিগত্তে কাউটুগি বাতুগি আটুই নাকুগি তাকুন্নাল কাটালা সিমলে গেক এত্তকুলুগা আচ্চুয়ালো নিত্ত তুচিয়া পাত্তাঙা তাই মালো টুট্টুমে নামে টুট্টুমে নেই ইমা তাকুন্নাং ও খাতটাকা আল্লাহ মা নাম কৌচি নাঙে নিগজাওয়াজ মাম্মা ঠালে আকুটাও চিয়াতুটি আকুটাও চিয়াতুটি আবিত্তাও চিয়াতুটি নিগজাওয়াজ মেম্মাটা তামাক্ক ফামি উকুঙি তাকুয়ালো নাকাটাও লুটি কৌচিঙে কিল্লু টুট্টুগু নাকাটাও লুটি নিগজাওনে আঙাটা তাই মা আতুই না হচ্ছে খাতটাঙা নিগনিয়াটাঙে নি আত্যাকুলুগা আত্যাকুলুগ তাই মা এসে মা খাতালাও সিমাগমা ওই কালগমা এমা পেয়াও খাতালা আত্মা তাই মা আচ্ছে কুলুঙলা নুলে আমি আচ্ছলো কামাচ্ছে খাতালাও সিমাজ তামাক্কুনেঙা নিগতিচ্ছি যে কুলুলুনি কিছু তুই নাচিয়া নিগিলা নিগতিচ্ছিলুনি তাহাকুনেঙা ইত্তি নাচা তিয়াতুক ইত্তি নাচিয়াতুক আত্যাকুলুগ সিনিগমা এনাও খাতালাও সিমা অন্যকু চিনিলে চাকাই তপ্পালও খাতাতু নিল আটা আঠাগালো পিছু খাতালাও সিমাগান তাহাঙ্গলতুলো ওকে ওকে ওকে চাঙ্গল গাই মানিলা ঠিক সিমালে গাই মা উকি উকু মিকি গে ইয়াতো খাতালাও সিমাগান মিকি গে আমি তাই মা মিকি গে মিকি গে খাতাকুগু উকি আচ্ছাকুট মিকি গে খাতালাও সিমাগাতাইলা উকি আচ্ছাকু আটা আঠাগালো পিছুটুনো তাহন আপুয়া কালো ছানে আনো নুনাকুটা গলো মুনিলা টাকা নাইতুনো তাহন আতুনো তাহন পিছুটুনো তাই মা আচ্ছু আলো বিবান নগাঙা পায়ক বিবান নগাঙা আমালো পায়ক খাতা নাম মিয়াগা আচ্ছু আলো মা নাকলো তো এসে মাকে খাতা পাকা আল্লাহ পায়ক খাতা নাম মিয়াগা পায়ক খাতা নাম মিয়াঙা সেই পাকিল মা কিছুটু ওই খাঙিন নামে কিছুঙা যাচ্ছে মাগিল নিল ওই কানে উল্লু নিল কিনুই সাহ তুমি নিও কিনুই সাহ খাতক তুমি কানে তুই যা খাতক পাঞ্জ মিয় আল্লাহ কে খাতক তিল্লুক কাউজি লাগছে মাজঙ্গি তা কিছু এনে খানে মালে গাই গামে খাপিয়া চলো খাতক পাশে খানে মাঝে উজাল আঙে তুমি ইসু মাঙা থাকে ইলাঙানি পি খাতা নাঙা খানে মালে গাই গামে কিছু এনে খাপিয়া চট্টু যা খাত লাগছে মাজ কিঙে যা খাতক তুগুলো আচ্ছু আলো আলে এনে খাতক তুমি কিঙে যা খাতক তুগু পিলবার তুমি লিটে আত্ম কলম কুমে গমল খাতক পাঙা কুমা খা খাতক পাজু গতাইলা পিঙ্গ বালটুকুলো চুষাহাল লগুই কুমা এলে গেলাম মাকে খাতা লাগছে মাগামা কানু ইলে অপুলো আপি থাকু নামা তাইছে মানে ইলা থাইখানে দিলুটা আউ যাক করলো তাইখানে খাতা পাজমি গাতা কৈপি সামে ইলা পাউঙালে আলো খাতা পাজমি মা আটা আঠা গেলো আত্ম কলু কথা মানে দিল্লু কিছু মিললি চানা তুই নাঙা নকশ তুই নাঙালে নুনে বাগে খাতা লাগছে মামে গানো আটা আঠা গেলো মাউঙা ইলা মাউ তা মাউঙা ইলাঙানো তাছে মা কৈপি সাউ তাইছে মানে তাই মা তাই ক ইমো টিপ্পা গলুই সাবা গাজা গলুই তাতে খাতা লাউসে মাম্মি গাতিকু তাতে খাতা লাউসে মাম্মি গাতিকু ফাউঙাই উকি উকু পিয়াও লাগতু কি বলো আলে এনে পাত্তনি খুবই এনে পাত্তনি তাই মা আলো একে আপনি ছাগিয়া লাগাই মান এলা খেয়ে গিয়ে লাগাই মা মালে খাতা টুকু একটু আলো ঠিকাও খাতা লাউসে মাঝে ইন্নে কুলু গেলো ইন্নে লাগাই কলো তাই মা একটু নাহলো নিতাও আজা কলু টুটু নুঠা খাতু সুজো মিনি কলু উকিয়া মাকু আলি আতিঙানে পেগলু তাওলো তিন আটকা খাতা কলাও সিমাঙে মাগে মাগে কেন পেগলু পেগলু মে ওখাও কাতা কলাও সিমাঙে মাগে মাগে আটা আটামা টাইং অলপ তো মিলা তাইছ মানে তাই মা চকু চিয়তি লুঙাইলে তাই কুঙালাও সিমা খাতা আঙুটি চিয়তি নি খামা খাতা লাও সিমা মে গা মা মাকুনিঙা তো কাতাও কাতা তুঙালো উকে চা কুলো খিমে চকায় খিমে মানে তামাক খিন্ন করলে খিমে চকায় যত গাটা ঠিকও কথা আপিল চলো খুবই আনা খাতা লাগছে মাম্মা ও গান খাতা তোটালে উপেঙা চাক চলো ও গাও বরটুটি আমার কো গালো বাজাম্মাটা আমালো ইল্লুং ও খাতা তুগ আমার খাতা তোটালো আমার কো অসু চিরতুই খাতা তুই খাতা যাও ইলো আনো পোকাই যাই আমার কো আঙো বাজাম্মাটা আমালো ইচ্ছা চালাই অতুই